আজ বুধবার, 22শে আশ্বিন 1948 শকাব্দ, 14ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 26শে আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:35 হয়ে 42 সেকেন্ডে, সূর্যাস্ত 5:09 হয়ে 31 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 37 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন বুধবার 14/10/2026 গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6টায় সুভাষিত দিয়ে শরৎচন্দ্রের চট্টোপাধ্যায় রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা মাছ চাষে প্ল্যাংটন এর কার্যকারিতা বলবেন ডক্টর দেবাশিস দে। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা সুস্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতায় বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী। 6:45 প্রাথমিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী তানিয়া চক্রবর্তী। 8:00 জানা অজানা চেনা অচেনা গাছপালা দ্বিতীয় পর্ব শুনবেন, লিখেছেন জয়শ্রী দত্ত। 8:05 আধুনিক গান পরিবেশন করবেন শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। 8:20 কথিকা বাংলার লোকশিল্পী দুর্গা বলবেন সোমা মুখোপাধ্যায়। 8:30 শাস্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি আলিপুরদুয়ার থেকে আমাদের সংবাদ প্রতিনিধি সৌম্যদীপ সেন পাঠিয়েছেন। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান, পুজোর বিশেষ অনুষ্ঠান যুবভারতীর পুজো পিটিয়া উপস্থাপনায় সৃজনী পাল এবং দেবজিৎ অধিকারী। 12:00 রাগ প্রধান শুনবেন শিল্পী সূর্যতপাধরের কণ্ঠে। 12:15 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী সুতপা চন্দ। 12:30 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন ঢাকে পড়ল কাঠি, আলোচনায় চন্দ্রিমা রায়, নাসিম মর্তুজা, নিরুপমা গোস্বামী এবং স্বাগতা মণ্ডল মল্লিক। 12:00 বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান। 1:45 রবীন্দ্রসঙ্গীত। 2:05 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন দিয়ে গুগলি উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান জীবন বিজ্ঞান, অংশগ্রহণে মাসাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন সুলতানা এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশন করবেন মতিলাল হাঁসদা সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা বলবেন গুরুপদ সোরেন, পরে লোকগীতি শিল্পী কানুরাম সোরেন এবং আশারিণী হেমরম ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, প্রথমে শুনবেন অপ্রচলিত সবজি চাষ এ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, এবং তারপরে শুনবেন গৌণ ফল কখনোই গৌণ নয় এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা, আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী আর্থিক সংকটে থাকা এমএসএমই ব্যবসার পুনরুজ্জীবন ও ঋণ পুনর্গঠন এই বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সঙ্গে আলোচনায় রৌলিনা সেনগুপ্ত। 9:00 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। 9:30 সংগ্রহশালা থেকে কলকাতার পুজো, অংশগ্রহণে দেবাশিস বসু, ছন্দা সেন, কৌশিক সেন, দেবব্রত মুখোপাধ্যায়, নন্দিনী ভট্টাচার্য, সৌম্যকান্তি ভট্টাচার্য, সোমেন বসু, রচনা ও প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 10:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী তানিয়া চক্রবর্তী। 10:45 পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। 11:00 আধুনিক গান শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। 11:10

রাষ্ট্র সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রতনদীপ দাস। এখন সঞ্চয়িতার অধিবেশন সম্পর্কে বিস্তারিত ঘোষণা। সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে। শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত তানিয়া চক্রবর্তীর কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 263তম পর্ব। 6:45 ভক্তিগীতি সোমা সেনের কণ্ঠে। 7:10 যুববাণীর সুপ্রভাত উপস্থাপনায় নীনা মোদক। 8:30 নজরুল গীতি শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:45 পুরাতনী বিপ্লব মুখোপাধ্যায়। 9:00 লোকগীতি পরিবেশন করবেন সুতপা চন্দ। 1:10 রাজধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 10:15 অঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল থাকছে প্রথমে সংগ্রামী লাহিড়ি, তারপরে থাকছে সেতার পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন শ্যামল কাঞ্জিলাল। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত দিয়ে শিল্পী তানিয়া চক্রবর্তীর কণ্ঠে। 5:20 উর্বশী উপস্থাপনায় রোশান মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক, যাতে এই সময়কালে গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজের দিকগুলো তুলে ধরা হয়েছে। 7:45 দর্পণ। রাত 8:00 ছায়াছবির গান। 8:15 হরাইজন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচারণকে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। এখন সুবদ্ধ সঙ্গীত। শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত এবং টডি।

ললিত এবং টডির আগে শরৎ পরিবেশন করলেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। এখন রবীন্দ্রসঙ্গীত তানিয়া চক্রবর্তীর কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন তানিয়া চক্রবর্তীর কণ্ঠে। এখন রামচরিতমানস শুনবেন 263তম পর্ব।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভক্তিগীতি সোমা সেনের কণ্ঠে।

0: 10% merchant transactions will be implemented after Diwali. In a social media post, National Payments Corporation of India said that UPI and Services Steering Committee decided that keeping in mind the festive season, MDR on select person-to-person UPI transactions will be implemented immediately post Diwali. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় নিনা মোদক।

শুভ সকাল। গুড মর্নিং, সুপ্রভাত। তোমার সঙ্গে রয়েছি আমি আকাশবাণী কলকাতার যুববাণীতে, যেখানে তুমি আছো আমার সঙ্গে। চলছে আজকে চতুর্থীর সকালের আড্ডা।

ও ভালোবাসা, পুজো তো প্রায় চলেই এলো, আজকে তো চতুর্থী, আর একদিন মাঝে বাকি আছে, তারপরেই ষষ্ঠী শুরু। আর এবারে তো মানে প্লাস ওয়ান যেটা হচ্ছে তোমার সপ্তমী দুদিন পড়েছে, আবার কিছু কিছু মতে ষষ্ঠীও দুদিন পড়েছে। আমরা চাই যে আমাদের ঘরের মেয়ে, আমাদের মা আমাদের বাড়িতেই থাকুক, দুদিনের জায়গায় তিন দিনও যদি হয় তাতেও আপত্তি নেই। ঢাকে যখন কাঠি কাঠি পড়ে তখন শরতের আকাশেও নীল মেঘের ভেলা ভেসেই যায়। আর আমার চারপাশে তো মনেই হচ্ছে যে সন্ধ্যাবেলা হলে কেমন একটা, সন্ধ্যাবেলা কেন বলছি, যখন আমি দিনের বেলাও অফিস থেকে বেরোচ্ছি বাইরে, তখন আকাশে বাতাসে কেমন একটা মিষ্টি মিষ্টি ফুলের গন্ধ বেরোচ্ছে না? হতে পারে যেটা বকুল ফুলের গন্ধ, আমার যেটা মানে মোটামুটি নাকে আসে বা মনে হয় যে এটা কোনো ধূপের গন্ধ বা কোনো আতরের গন্ধ যেটা বাতাসে ছড়িয়ে পড়ে। ইটস সো মাচ ফ্যাসিনেটিং যে নাকে এলেই মনে হয় যেন সেই পুজো চলেই এসছে। আজকে চতুর্থী, কালকে পঞ্চমী, ব্যাস আমাদের পুজো শুরু। বন্ধু, এবার পুজোতে তোমার কি প্ল্যান? কেমন চলছে কেনাকাটি? কতদূর হলো? সব কিছু ঠিকঠাক আছে তো? আর ঠিকঠাক থাকুক বা না থাকুক, ঠিক তো থাকতেই হবে, কারণ বছরে তো একবারই দুর্গা ঠাকুর আসে। তবে বন্ধু, জানো তো প্রতিদিনই থাকে তো নানা ঘটনার ঘন ঘটা, তাই আজকেও তোমাকে শোনাবো এমন কিছু ঘন ঘটার কথা যেটা রয়েছে আজ এই দিনে, তুমি শুনবে এখন আমার কাছ থেকে।

আজকে বিশ্ব মান দিবস, মানে পণ্য ও সেবার মান উন্নয়নে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 14ই অক্টোবর আন্তর্জাতিকভাবে বিশ্ব মান দিবস পালিত হয়। জানো তো, 1946 সালের 14ই অক্টোবর লন্ডনে প্রথম সকল প্রতিনিধিদের মত অনুযায়ী এই দিনটি শুরু হয় এবং 1970 সাল থেকে ISO এটা পালন করে আসছে। আবার আজকের দিনে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটতেও দেখা যায়, যেমন সেই তোমার 1066 সালে সেই সময় নরম্যানদের ইংল্যান্ড বিজয় হয়। আবার যদি তুমি ফিরে আসো 1955 সালের আজকের দিনে, তাহলে দেখবে যে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়। আজকের দিনে অনেক মানে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এবং পাশাপাশি রয়েছে কিছু বিশেষ বিশেষ মানুষদের জন্মদিনও।

0: সেই যদি তুমি চলে যাও 1772 সালে, তাহলে তুমি একজন মানুষকে পাবে, মনে করতে পারবে। সে হচ্ছে লালন শাহ, যার কথা আমরা জানি। তিনি হলেন বিখ্যাত বাউল সাধক এবং বাউল কবি। আজ তারও জন্মদিন। আবার ইতো হিরোবুমি 1841 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন জাপানের প্রথম প্রধানমন্ত্রী। আবার ডোয়াইট ডি আইজেনহাওয়ার, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 34তম রাষ্ট্রপতি, 1890 সালের আজকের দিনে তার জন্মদিন। আবার আরও একজন মানুষ, যিনি হলেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর, 1981 সালের আজকের দিনে তিনিও জন্মগ্রহণ করেন।
1: আজ এই দিনে
0: বন্ধু, এই ছিল তোমার জন্য আজকের আজ এই দিনে। তোমার সঙ্গে আমার কথা হচ্ছে যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানে, যেখানে তুমি আছো আমার সঙ্গে, আমি আছি নীনা।

শরতের এই সকালটা বেশ অন্যরকম, তাই না? একটু নীল আকাশ, সাদা মেঘের ভেলা, আবার কোথাও শিউলি ফুলের গন্ধ, কোথাও ঢাকে কাঠি পড়ার আওয়াজ। তো এই যে এই পুজো পুজো একটা ফিল, এই সময়টা বেশ সুন্দর। মানে পাড়ার মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বেশ অনেক জায়গায় ঠাকুর তো চলেই এসেছে, বাড়িতে নতুন জামা কাপড় গোছানো চলছে, প্ল্যানিং হচ্ছে যে ওই পুজোর দিনগুলো ধরে নাও কালকে থেকেই যে কী কী রান্না হবে বাড়িতে, কোথাও আবার ফোন করে বন্ধুদেরকে নিয়ে পরিকল্পনা চলছে যে কোথায় ঠাকুর দেখতে যাবি, কটার নাগাদ বেরোবি, আর অঞ্জলি দিতে যাবি তো, এবছর কী কী খাওয়া হবে, সেই প্ল্যানিংগুলো কি ঠিক করেছিস? পুজো নেই কটা দিন, আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট হলেও অনেক পরিবর্তন হয়ে যায়। মানে দৈনন্দিন যে ব্যস্ততা থাকে সারা বছর, সেটাই যেন একটু বেগ পায়, মন হালকা হয়ে যায়, আর নিজের মতো করে একটু বাঁচতে ইচ্ছা করে। একটু ঘুরবো, একটু খাবো, হাসবো, আর অনেক অনেক অনেক ছবি তুলবো। তবে আজ সকালে যদি তোমাকে প্রশ্নটা একটু অন্যরকমভাবে করি, মানে এই পুজোয় তুমি নিজের আনন্দের জন্য তো অনেক পরিকল্পনাই করেছো, অন্য একজনের মুখে হাসি ফোটানোর কথা কি তুমি কিছু ভেবেছ? একবার ভেবে দেখো যে তোমার বাড়িতে পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে, আমারও কিছু কিছু কেনা হয়েছে, নতুন জামা আলমারিতে রয়েছে, বন্ধুদের সঙ্গে কোথায় কোথায় যাব সেটাও ঠিক করে ফেলেছি। তবে তোমার আমার আশেপাশে এমন তো কেউ আছে যে নতুন জামা কিনতে পারেনি? এমন কোনো বয়স্ক মানুষ আছে যার ছেলে মেয়ে দূরে থাকে, যার সঙ্গে পুজোর সকালে গল্প করারও কেউ নেই? বা এমন কোনো শিশু যে ঠাকুর দেখতে যেতে যায় কিন্তু তার পরিবারের পক্ষে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়? অথবা তোমারই কোনো বন্ধু যে বাইরে থেকে ভীষণ স্বাভাবিক থাকার চেষ্টা করছে, তবে ভেতরে ভেতরে কোনো একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে? তো আমরা তো সবসময় সব সমস্যার সমাধান করতে পারি না, সব মানুষের জন্য সবসময় সব কিছু করাও হয়ে ওঠে না। তবে আমরা কি এরকম একজন মানুষের পাশে অ্যাটলিস্ট দাঁড়াতে পারি পুজোর সময়? তাই আজকে তোমার সঙ্গে যদি আমি কথা বলি এই বিষয় নিয়েই যে আমার পুজোয় অন্য একজনের মুখেও হাসি ফুটুক, সেটা আমি চাই, তাহলে কি তুমি খুব রাগ করবে? বন্ধু, তুমি রাগ করো বা না করো, পুজোয় শুধু নিজের মুখের হাসি নয়, অন্যের মুখেও হাসি ফোটাটা খুব দরকার। আজকে আমরা তাই কথা বলবো এমন একটা আনন্দ নিয়ে যে আনন্দ ভাগ করলে কমে না, বরং বেড়ে যায়। জানো তো বন্ধু, এটা এমন একটা উপহার যে উপহারটা দাম ভীষণ বেশি না, তবে এর মূল্য অনেক। এটা এমন একটা পুজোর কথা যেখানে নিজের নতুন জামার আনন্দের সঙ্গে সঙ্গে অন্যের হাসি মুখটাও ইম্পর্টেন্ট। আচ্ছা আমাকে একটা কথা বলো, পুজো নিয়ে যখন কথা হচ্ছে তখন পুজোয় তোমার সব থেকে বেশি কোন জিনিসটা ভালো লাগে? মানে পুজোয় প্রচুর জামা কাপড় কেনা সেটা ভালো লাগে, না অষ্টমীতে অঞ্জলি দিতে যাওয়া সেটা ভালো লাগে, না বন্ধুদের সঙ্গে আড্ডা? আমার যেটা বেসিক্যালি ভালো লাগে সেটা হচ্ছে রাত জেগে ঠাকুর দেখা, আর পুজোয় ভোগ খাওয়া, মণ্ডপের বাইরে দাঁড়িয়ে ফুচ

ফুচকা খাওয়া আর পূজোর প্রেম, সেটা ভুললে কি হবে? এবার তুমি বলবে যে বন্ধু, তুমি যে বললে পূজোর প্রেমের কথা, যারা সিঙ্গেল তারা কি করবে? না না, পূজোটা ইম্পর্টেন্ট। পূজোর প্রেম থাকুক বা না থাকুক, পূজোটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় যদি প্রশ্নটা করি যে তোমার ফেভারিট জিনিস কি, পূজোর সময় কি এমন করতে চাও, তাহলে আমার মনে হয় যে সবার কাছেই উত্তরটা মোটামুটি আলাদা হবে। কারোর কাছে পুজো মানে সারা বছর পরে বাড়িতে ফিরছে, বাইরে কাজ করতো। কেউ আবার পুজো মানে বন্ধুদের সঙ্গে দেখা করে। কারোর পুজো মানে মায়ের হাতে রান্না। আবার কারোর কাছে পুজো মানে পুজোর চারটে দিন নিজের দুঃখ ভুলে একেবারে কমপ্লিট আনন্দ করা। পুজোর আনন্দের যেন তো কোনো সংজ্ঞা হয় না। যে একটা বিষয় আছে না, যে যেটা হয়তো আমরা খুব সহজে ভুলে যাই, সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের চারপাশে সবাই একইভাবে তো পুজো কাটাচ্ছে না। যে মানুষটা পুজোর দিন তোমার জন্য খাবার তৈরি করে দিচ্ছে, সে হয়তো নিজের পরিবারের সঙ্গে বসে খাওয়ার সময় পাচ্ছে না। আবার যে বাসের চালকটা তোমাকে আর আমাকে মণ্ডপে পৌঁছে দেয়, সে তো নিজের সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে যেতে পারে না। বা ধরো যে নিরাপত্তা কর্মী সারা রাত ভিড় ঠেলছে, ভিড় সামলাচ্ছে, যে পরিচ্ছন্নতা কর্মী মণ্ডপের আশপাশটা পরিষ্কার রাখছে, বা ধরো যে বিক্রেতা উৎসবের দিনগুলোতেও দোকান খুলে বসছে, তাদের শ্রমের উপরেও তো আমাদের উৎসব নির্ভর করে। তাদের কথা বললে চলবে? তাদের কথা ভাবলে আনন্দটা একটু অন্যরকম হয়। না না না, আমি বলছি না একেবারেই যে তুমি পুজোয় আনন্দ করবে না, ওটা তাদের কাজ, ওটা করতে হবে। আমার এখন কাজের ছুটি, তাই আমি এখন আনন্দ করবো। ডেফিনাইটলি করো, সবার কাজের সংজ্ঞা এক নয়, সবার কাজ একই সময় হতেও পারে না। তবে আমি বলছি, নতুন জামা পরো, ছবি তোলো, বন্ধুদের সঙ্গে ঘোরো, ভালো ভালো খাবার খাও, আর সেই আনন্দের মধ্যেই এরম কিছু মানুষের কথা মনে করো যাদেরকে তুমি সাহায্য করতে পারো, তাই না? পুজো পুজো নিয়ে যখন কথা চলছেই, তখন পুজোর দিন সকালবেলা যুববাণীর অনুষ্ঠান, সেখানে তোমাকে গান শোনাবো না তা তো হয় না। তাই তোমার জন্য এখন থাকবে পুজো রিলেটেড গানই। ফিরছি তারপর। এই গানটার উপরে এখন থাকবে তোমার জন্য ওয়েন্দ্রিলা চ্যাটার্জির কণ্ঠে কাকে মনে করা, জয় মা দুর্গা।

সারা বছরের অপেক্ষা, তারপরে আলটিমেটলি দুর্গামা চলে এল। ঠিক যেমন আকাশবাণী কলকাতার যুববাণীর অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে থাকি আমি নীনা। তোমার সঙ্গে আমার কথা হচ্ছে একটা অন্যরকম পুজো নিয়ে, যে পুজোয় তুমি আমি তো আনন্দ করবই, পাশাপাশি এমন কিছু মানুষদের কথা ভাববো, বা স্পেসিফিক্যালি এমন একজন মানুষের কথা ভাববো যার পুজোয় একটু সমস্যা রয়েছে, যার পুজোটা তোমার আর আমার মতো করে কাটছে না, তাদের সেই পুজোয় পাশে থাকা। মানে ধরো, যে মানুষটা তোমাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে, তোমার গাড়ির চালক, সারাদিন তোমার জন্য অপেক্ষা করেছে, ঘুরেছে বা সারা রাত তোমার সঙ্গে ঠাকুর দেখে বেরিয়েছে বা তোমাকে পৌঁছে দিয়েছে, তাকে একবার জিজ্ঞেস করলে কেমন হয় যে আঙ্কেল আপনি কি কিছু খেয়েছেন? বা এমন কোনো এক, তার বাড়িতে একটা বাচ্চা আছে যে চাইছে যে সেও বাবার সঙ্গে ঠাকুর দেখতে বেরোবে, কিন্তু বাবা তো তোমার সঙ্গে ঘুরছে, তো তুমি বলে দিতে পারো যে বোনকে বা ভাইকে নিয়ে আসো কাকু, একসাথে ঠাকুর দেখ। বা ধরো এমন একটা মানুষ যে সারা বছর তোমার বাড়িতে কাজ করে, রান্না করে দেয়, হ্যাঁ তারও তো পুজোর কটা দিন ছুটির দরকার, তুমি না হয় একটুখানি ম্যানেজ করে নিলে, তাই না? বা ধরো তোমার পাড়ার সেই মানুষটা যার বয়স হয়েছে, বাড়িতে কেউ থাকে না, তাকে একটু নক করে জিজ্ঞেস করলে বা কথায় কথায় কথায় বললে যে শুভ শারদীয়া কাকিমা, ভালো আছো তো? অষ্টমীর দিন তোমার জন্য কো কিছু আনবো? তোমার কি কিছু লাগবে? বা চতুর্থী পড়লো, তোমার এমন কিছু দরকার যেটা পুজোর সময় নিয়ে আসতে হবে? জানো তো বন্ধু, এইসব কথাগুলোর জন্য টাকা লাগে না, লাগে একটু মনোযোগ, আর লাগে কি ইচ্ছে। কখনো কখনো মানুষকে সাহায্য করার প্রথম ধাপটাই ওই যে কোনো জিনিস দেওয়া নয়, প্রথম ধাপটা হয় মানুষকে দেখতে শেখা, তার উপস্থিতি বুঝতে পারা, তার পরিশ্রমকে স্বীকার করা, আর তার কথাটা মন দিয়ে শোনা। জানো তো আমরা অনেক সময় বলি যে পুজোয় সবাই আনন্দ করুক, তবে সেই কথাটা কি সত্যি বিশ্বাস করে বলি? তাহলে তো আনন্দটা ভাগ করে নিতে হয়, কারণ উৎসব তো শুধু আলো দিয়ে সুন্দর হয় না, উৎসব সুন্দর হয় মানুষ মানুষের সঙ্গে মানুষের সুন্দর সম্পর্ক, তাই না বলো? দেখবে আগেকার দিনে, আগেকার দিনে বলছি 90s দিকে, বা এখনও সিনেমায় এরকম গল্প দেখানো হয় যে এরকম একটা কল্পিত পরিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে, যেটা আমাদের আশেপাশে প্রায় ঘটে, যে একটা ছোট্ট মেয়ে আছে, তার নাম হতে পারে পিউ, তো তার বয়স 8 বছর, পাড়ার অন্যান্য বাচ্চাদের মতো তারও পুজোয় ঘোরার ভীষণ ইচ্ছে, তো তার ইচ্ছা হয় নতুন জামা পরবে, মায়ের হাত ধরে অষ্টমীর অঞ্জলি দিতে যাবে, বন্ধুদের সঙ্গে ছবি তুলবে, তবে কিছু আর্থিক সমস্যা রয়েছে, বাবার চাকরি অনিয়মিত বা মাকে সংসারের খরচ টানতে হচ্ছে। তখন কি হয়, তখন সেই ছোট্ট মেয়েটা মনটা খারাপ হয়ে যায়, বড়রা তো হিসাব বোঝে, ছোটরা তো আর বুঝতে পারে না, সেইটুকু শুধু বোঝে যে তার নতুন জামা হবে না। তো অষ্টমীর আগের দিন পাড়ার একটা পরিবার আলমারি গোছাচ্ছিল, তো তার মেয়ের অনেকগুলো সুন্দর সুন্দর জামা ছিল, সেখান থেকে একটা দিয়ে দেয়, তো ওই জামাটাই হয়ে ওঠে তার পুজোর আনন্দ। তার মানে বুঝতে পারছো, মানে এই যে ছোটো ছোটো ঘটনাগুলো যেগুলো আমরা সিনেমায় দেখি বা গল্পে পড়ি, এই যে শারদীয়ার যে এখন বিভিন্ন ধরনের বইগুলো বেরোচ্ছে, সেই গল্পের বই তো দেখবে কত কত এরকম শারদীয়ার রিলেটেড গল্প থাকে, তো এগুলো কেন থাকে? এগুলো থাকে যাতে আমাদের নিজেদেরও বোধ তৈরি হয়, আমরা যাতে শুধুমাত্র নিজেদের কথা না ভাবি, আমাদের আশেপাশে এমন নিডি মানুষদের কথা ভাবি যাদেরও রয়েছে এবছর পুজো, যাদের পুজোটা হয়তো আরেকটু অন্যরকম তোমার আমার পুজোর থেকে, যেখানে প্রয়োজনীয়তার খাতিরে জিনিসগুলো ফিল হয় না বা বুঝতে পারা যায় না, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, সেটাও তো এই পুজোরই আনন্দ বলো। আর আনন্দ তো ভাগ করলে কমে না, বরং বাড়তেই থাকে। ভাবো যদি এটা সত্যি ঘটনা হয়, বা

কল্পিত, যাই হোক না কেন এরকম তো ঘটে আমাদের আশেপাশে। তো ওই মেয়েটা কী করবে, জামাটাকে জাস্ট জড়িয়ে ধরে বলবে বা এটা পরেই আমি অষ্টমীর দিনকে ঠাকুর দেখতে যাব। তো এই একটাই জামা তার ভেতরে কত কত আনন্দ দেয় মানুষকে, তাই না? যে পরিবার জামাটা দিয়েছিল বা আমরা যারা ডোনেট করি তাদের, তারা হয়তো খুব বেশি বড় কাজ করেছি বলে ভাবি না, কারণ ওটা আমাদের প্রয়োজনীয়তা নেই আর তাই দিয়ে দিচ্ছি। তবে যে মানুষের কাছে সেটার প্রয়োজনীয়তা আছে তার কাছে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে। তো পুজোর আনন্দে এভাবেও আমরা অংশ নিতে পারি। হ্যাঁ, তবে এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে কাউকে সাহায্য করার জন্য যে সবসময় নতুন জিনিসই দিতে হবে এরকম নয়। নিজের ব্যবহার করা যদি সেই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ভালো অবস্থায় থাকে, তাহলে সেটা সম্মানের সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে। তার আগে অবশ্যই মানুষটাকে ডেকে জিজ্ঞেস করতে হবে যে আমার কাছে এরকম জিনিস আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, আমি হয়তো পরিনি খুব একটা বেশি, একবার বা দুবার পরেছি, তোমাকে কি দেবো, তুমি কি নিতে পারবে? তুমি হয়তো ডোনেট কোনো কিছু দিতে চাইছো কিন্তু সেটা সেই সামনের মানুষটার ভালো লাগছে না, সেই দিকটাও খেয়াল রাখতে হবে যে সেই মানুষটার সম্মানটা যেন অটুট থাকে। কাউকে ডেকে অনেক মানুষের সামনে সাহায্য করার কথা ঘোষণা করতে নেই, আর সাহায্য করলে ছবি তুলতে বাধ্য করারও দরকার নেই। কাউকে এরকম অনুভব করানোর দরকার নেই যে সে তোমার কাছে ঋণী। সাহায্য তখনই সুন্দর যখন তার ভেতরে থাকে আন্তরিকতা, গোপনীয়তার প্রতি সম্মান আর সমান মর্যাদা। ওই যে দেখো না, আগেকার দিনে কেন বলছি, একটা বেশ মরাল প্রচলিত আছে যে তুমি যদি কোনো কিছু দান করো তাহলে তোমার ডান হাত যদি দান করে বাঁ হাত যেন বুঝতে না পারে। দান যেন এরকমই হয়, সেটা যেন সত্যি সুন্দর হয়, মর্যাদাপূর্ণ হয়। তুমি দিচ্ছ সেটা যেন বড় হয়ে না ওঠে, তাহলে দানের মর্ম নেই কিছু। তুমি আছো আমার সঙ্গে আকাশবাণী কলকাতার যুববাণীতে, যেখানে চলছে তোমার সঙ্গে আমার আড্ডা। আর অন্ধকারের পরে এভাবেই আমাদেরকে আলো খুঁজতে হয়। এখন তোমার জন্য থাকবে সোমলতা আচার্যের কণ্ঠে এই গানটি। কোন গানটি? অন্ধকার।

তুমি আছো আমার সঙ্গে যুববাণীতে, আমি আছি নিনা, চলছে আমাদের আড্ডা একটা অন্যরকম পুজো নিয়ে। আচ্ছা বন্ধু, তুমি কি এরকম কোনো উপহার কখনো পেয়েছো যেটা বেশ প্রিসিডিয়াস, প্রিসিস ইন দ্য সেন্স সেটা অনেক বেশি দাম বলে বলছি না, সেটার আর্থিক মূল্য হয়তো কম বা বেশি সেটা যা খুশি হতে পারে, তবে সেটা তোমার কাছে বেশ দামি? কেন? কারণ হয়তো তোমাকে কেউ একটা বই যখন দরকার ছিল তুমি কিনতে পারছিলে না, সেই সময় বইটা এনে দিয়েছিল, বা ধরো তোমার জন্মদিনে তোমার বাড়িতে মা নেই তো সেই সময় কোনো একটা মানুষ তোমার জন্য রান্না করে পাঠিয়েছিল, বা ধরো কেউ পরীক্ষার আগে বলেছিল যে ভয় পাস না তুই ঠিক পারবি, বা ধরো কোনো একটা খারাপ দিনে কেউ তোমায় বাড়ি পৌঁছে দিয়েছিল, সেই মানুষগুলোর কথা তো ভুললে চলবে না। জানো তো আমার আমার সঙ্গে এগুলো হয়েছে যে আমার এরকম মানে ডিউ টু মাই মাদার ছিলেন না বাড়িতে, তো সেই সময় আমার জন্য একটা মানুষ রান্না করে পাঠিয়েছিল অনেক কিছু রান্না আমার জন্মদিনে। আবার এরকমও হয়েছে যে আমার যখন প্রচণ্ড শরীর খারাপ তখন সেই মানুষটা পাশে ছিল একেবারে নিঃস্বার্থভাবে। তো এই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো ঘটে। আর যদি আমি তোমার সঙ্গে এই কথা নিয়ে মানে বলতে বসি তখন এইটা আমাকে বলতেই হবে। জানো তো আমার একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীটা আমি যখন কলেজে পড়তাম তখন আমি প্রচণ্ড ভয় পেতাম, পরীক্ষা প্রচণ্ড ভয় পেতাম, তো ও আমাকে বলতো যে তুই চিন্তা করিস না, তুই শুধু এটা ভাববি যে তুই যা পড়েছিস সেখান থেকেই প্রশ্ন আসবে, তার বাইরে থেকে কিচ্ছু আসবে না, আর যা আসবে সব তুই পারবি। অনেক সময় জানো তো এই উপহারের দাম মনে থাকে না কে কি দিল, তবে এই জিনিসগুলো মনে থেকে যায়, আর মনে থাকে সেই মুহূর্তে আমাদের কেমন লেগেছিল। তাই এই পুজোয় যদি কাউকে কিছু দিতেই হয় তাহলে শুধু কি দিচ্ছ সেটা ভেবো না, উপহারটা যাতে শুধু তার হাতে পৌঁছায় না তার মনটুকুও ছোঁয়ে এটা দেখে রেখো। জানো তো এবার তোমার সঙ্গে একটু অন্যরকম কথা বলতে ইচ্ছা হচ্ছে, যে পুজোর সময় তো আমরা সাধারণত একসঙ্গে থাকার কথা বলি, পরিবার বলো বন্ধু বলো আত্মীয় স্বজন বলো সবাইকে নিয়ে আনন্দ করার কথা ভাবি, তো আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যাদের পুজোর দিনগুলো বেশ নিঃসঙ্গ কাটে, হয়তো তাদের ছেলে মেয়ে অন্য শহরে থাকে চাকরি করে, বা ধরো তাদের কোনো জীবনসঙ্গী নেই, বা বন্ধুরা দূরে আছে শারীরিক অসুবিধা তাই জন্য সহজে বাড়ি থেকে বেরোতে পারে না। তো আমরা যদি এই সমস্ত মানুষদের জন্য কিছু করি যাদের মনের কথা বলার মতো লোক নেই, তাদের কথা যদি একটু শুনি।

পুজোর আলো, মণ্ডপের ভিড়, ঢাকের আওয়াজ, এত চারিদিকে মানে উৎসব মুখর শহর। সেই উৎসব মুখর শহরেও জানো তো, এটা ভেবে ভীষণ বলতে পারো যে অদ্ভুত লাগে বা অবাক লাগে, চারিপাশের এত এত এত আওয়াজ, এত উৎসব, এত বলতে পারো তুমি যে অনুষ্ঠানের একেবারে চারিদিকে রমরমা ভাব, পুজোয় ঢাকে কাঠি পড়ছে, শিউলি ফুলের গন্ধ, এত এত এত আয়োজন, তার মাঝেও মনে হয় যে সবই বৃথা তুমি ছাড়া। এরকম হয়, মানুষের নির্জনতা আশেপাশের আওয়াজকে ছাপিয়ে যায়, তখন সেখানে সে একা বাস করে। তো সেই পরিস্থিতিতে যদি একটা মানুষের পাশে দাঁড়ানো যায়, তাহলে এর থেকে সুন্দর বোধ হয় আর কোনো পুজো হতে পারে না। হয়তো এমন মানুষ আছে যে তুমি হয়তো যাকে দেখছো বাইরে থেকে একটু চুপচাপ, তাকে একটু নক করে বলে দিলে যে তুই কেন চুপচাপ রয়েছিস, পুজো মানে বছরে একবার পুজো আসে, পুজোতে আনন্দ করতেই হবে, সব ভুলে যা। ওটা হয় না, আনন্দের পাশাপাশি উৎসব কখনো কখনো পুরনো স্মৃতি উস্কে দেয়, কাউকে মনে পড়ে, কোনো পুরনো বাড়ির কথা মনে পড়ে বা কোনো হারিয়ে যাওয়া সম্পর্কের কথা মনে পড়ে। তাই যদি কাউকে একটু চুপচাপ দেখো, তাহলে তাকে জোর করতে হবে না বা জোর করে হাসানোর চেষ্টা করতে হবে না যে কি হয়েছে, তোর কথা বলতে ইচ্ছে করছে না কেন, এইগুলো দিয়ে পোক করবে না, বরং তার কথা শোনার চেষ্টা করবে। সে যদি বলতে না চায় তাহলে সম্মান করবে, কারণ সব কষ্টের তো আর ইনস্ট্যান্ট সলিউশন হয় না, মন দিয়ে কথা শোনারও মূল্য আছে, মূল্য থাকে। যুবাণীর আসরে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হচ্ছে সোমলতা আচার্যের কণ্ঠে এখন তোমাকে এই গানটা শোনাই, ফিরছি ঝটপট এই গানটার ওপারে।

তোমার সঙ্গে আমার কথা হচ্ছে বন্ধু অন্যরকম পুজো নিয়ে, যে পুজোতে আনন্দ হবে সবার, শুধু তোমার বাবা নয়, তোমার আর আমার পাশে থাকা এমন মানুষ যারা প্রতিদিন এই পুজোর মধ্যেও কাজকর্মে রত থাকবে, এমন কিছু মানুষ যে নিঃসঙ্গভাবে জীবন কাটাচ্ছে, বা এমন ছোট একটা বাচ্চা যার পুজোয় জামা কেনার মতো সামর্থ্য নেই বা জামা হয়নি, এমন সব মানুষদের পাশে দাঁড়ানোর কথা আজকে সকালে আমরা ভাবছি। কেন? কারণ আলটিমেটলি আজকে চতুর্থী, কালকে পঞ্চমী, আর কবে ভাববো? তাই পুজোয় বেরোনোর আগে একটু প্ল্যান করা যেতে পারে। কিভাবে? এই যে আমরা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাঁচি, যেখানে আমাদের হাতে মুঠোফোন রয়েছে, সেই মুঠোফোনে সমস্ত কিছু খুঁজে পাওয়া যায়, তাই আমরা ফোন দিয়েই সময় কাটিয়ে নিতে পারি। তবে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু সেই সময়টুকুতে করতে পারে না, ডিউ টু তাদের ওল্ড এজ তারা সেই ফোনের মধ্যে সময় নিয়ে ব্যস্ত থাকতে পারে না। তো সেই সমস্ত মানুষদের কাছে আমরা একটু নক করতেই পারি, থাকতেই পারি তাদের জন্য, তাই না? তো এবার এই সময় আমাদেরকে ভাবতে হবে যে পুজোয় ঠাকুর দেখতে বেরোনোর আগে, ধরো তোমার বাড়ির পাশেই কোনো বৃদ্ধ মানুষ থাকে যার নিজেদের লোক, ছেলে মেয়ে বলো, সঙ্গে থাকে না, তো এমন মানুষকে গিয়ে একটু নক করলে, কথা বললে যে কাকু কি করছো বলো, তো কাকু কি বলবে? আর কাকু আলটিমেটলি বলবে যে হ্যাঁ কোনো ব্যাপার না, সেই সময় তাদের সময় কীরকম পুজো হতো, আমাদের সময় তো এত জাঁকজমক হতো না, শুধুমাত্র ঢাকি বাজতো, এক চালা ঠাকুর আসতো, এত পুজো প্যান্ডেল হতো না, এরকমভাবেই বলে দেখবে, তো হয়তো এরমভাবেই বলবে। তো একটু শুনবে, দেখবে শুনলে তোমার ভালো লাগবে আর সেই মানুষটারও ভালো লাগবে। তিনি এই যে জিনিসগুলো সেই সময় থেকে আজকের সময় মেলানোর চেষ্টা করবে, জানো তো এই কোথাও না কোথাও গিয়ে এই যে মেমোরিজগুলো, এই মেমোরিজগুলো ক্রিয়েট হয়ে থাকে। জানি না আমরা যখন সেই এজে পৌঁছাবো তখন আমাদের কাছে ওরকম মেমোরিজ থাকবে কিনা, ডোন্ট নো, বাট তাদের এই সময়কার যে সিক্সটিজ, ফিফটিজ বলো বা সেভেন্টিজের যে মেমোরি, সেই মেমোরিজগুলো বেশ দামি কিন্তু, যাই বলো না কেন। তোমার সঙ্গে আছি আমি যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানে, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে একটা অন্যরকম পুজো নিয়ে, যে পুজোতে তুমি আর আমি দুজনে মিলে দেখব যে কিভাবে আমাদের আশেপাশে থাকা সেই সমস্ত নিডি মানুষগুলোকে সাহায্য করা যায়। জানো তো আমাদের আশেপাশে যারা এই যে কাজ করবে, এই প্রতিদিনের শহর, যে শহরে আমরা বাস করি সেটা হঠাৎ করে একটা পুজো মুখর শহর হয়ে যাবে, সেই পুজো মুখর শহরে সেই সমস্ত মানুষ যারা ব্যস্ত থাকবে তাদের পাশে থাকবো আমরা। কাউকে অকারণে ধমক দেব না, কোনো মানুষের কাজকে ছোট করে দেখব না, কোনো পরিষেবা পেলে ধন্যবাদ জানাবো, আর অবশ্যই যদি কারোর জন্য খাবার বা জল দেওয়ার সুযোগ থাকে তাহলে সেটা আমরা করব, অবশ্যই তাদের সম্মতি বা প্রয়োজন বুঝে নিয়ে করব। আসলে জানো তো সব কাজের বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক দেওয়া, বিশ্রাম, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা, এইসবের গুরুত্ব থাকে এবং এইসবের গুরুত্ব দিতে হবে। একটা মিষ্টি হাসি বা ধন্যবাদ সবসময় কাফি হয় না, কি করতে হয় তার পরিশ্রমের মূল্য দিতে হয় আর কি। আর এই পুজোর ভিড়ে যখন আমরা আনন্দ করব, পুজো প্যান্ডেলে যখন ঢুকতে চাইব হুড়মুড়িয়ে, সেটা যেন একেবারেই না করি, সেটা করলে আমাদের আশেপাশে থাকা ছোটো ছোটো শিশু, বয়স্ক মানুষ বা প্রতিবন্ধী মানুষ বা তুমি আমি যারা একেবারে যুব তাদেরও অসুবিধা হতে পারে, তাই একেবারেই ভিড় ন, ভিড়ে ধাক্কাধাক্কি নয়, ধাক্কাধাক্কি করব না, নিজের আনন্দ যেন অন্য কারোর ক্ষতি না করে। উৎসবের আনন্দ তখনই সুন্দর হবে যখন যতটা বেশি সম্ভব সেই আনন্দে নিরাপদে আমরা অংশ নিতে পারি, তাই না বলো? এই যে পুজো চলে এসছে, পুজোয় তুমি আমি কিরকম টাকা খরচা করবো, কিরকম

বাজেট প্ল্যানিং রয়েছে বলো বলো। সেটা তোমার আর আমার সামর্থ্য আর ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, তবে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য কিন্তু বেশি টাকা লাগে না। সবসময় টাকাই লাগে না, মানে ধরো তোমার আলমারিতে অনেকগুলো জামা রয়েছে, আমরা সারা বছর ধরে হাজার হাজার জামা কিনি, বেশিরভাগ যারা কাজে যায় রোজকার কাজ করে তারা তো কিছুদিন পরে গিয়ে আর ওই জামাগুলো রিপিট করতে ইচ্ছা করে না। তুমি কি করলে, সুন্দর করে সাজানো আছে আলমারিতে, তুমি সেগুলোকে নিলে, নিয়ে কোনো একটা নিডি মানুষকে দিলে, অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আর দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করতে হবে যে তোমার কি লাগবে। যদি বলে যে হ্যাঁ তার কোনো অসুবিধা নেই তাহলে দাও, বা এটাও করতে পারো তোমার সেই জামা কাপড়গুলো এই পুজোর সময় প্রচুর মানুষ এরকম থাকে যাদেরকে দেওয়া হয়, তো সেই সমস্ত কোনো কিছু বিশ্বস্ত সংগঠনের হাতে তুমি পৌঁছে দিতে পারো, তোমার হয়ে তারা সেই কাজটা করে দেবে। বা ধরো পুজোর দিনকে বাড়িতে অনেক রান্না হয়ে গেছে আর বাড়ির লোকজন কি করেছে, বাড়ি থেকে খেয়ে চলে এসেছে, তখন কি করবে, রান্নাগুলো ফেলে দেবে? না না, একেবারেই নয়, তোমার আশেপাশে এরকম মানুষের কাছে পৌঁছে দিতে পারো, বা তোমার প্রতিবেশীকেই বলতে পারো যে কাকিমা আমি না খুব সুন্দর করে রান্না করেছি, তবে জানো তো আমার রান্নাগুলো ওরা কেউ খায়নি, ভীষণ বাজে, বাড়ি থেকে খেয়ে এসছে, আমি তোমায় দেবো গো, তুমি একটু খাবে, এটা বলতেই পারো। যদি সে বলে যে হ্যাঁ আমার অসুবিধা নেই, ফাইন, দিয়ে দেবে, শেয়ার করবে, কারণ কি, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখবে পুজোতে না অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো তুমি নিজের সামর্থ্য অনুযায়ী অংশ নিতে পারো, বা কোনো সংগঠনের হয়ে কাজ করলে, যেখানে তুমি ধরো সকালবেলা থাকলে সেই সমস্ত মানুষদের জন্য কাজ করলে বিকেলবেলা কি করবে, বিকেলবেলা তুমি ঠাকুর দেখতে যাবে। আর একটা ছোট কাজ, নিজের পাড়ার মানুষদের খোঁজ নেওয়া, যে বাড়িতে বৃদ্ধ মানুষ একা থাকে, বা যে বাড়িতে ছোট শিশু রয়েছে, যাদের সঙ্গে যাদের কোনো বিশেষ প্রয়োজন থাকতে পারে, এমন মানুষের কথা জিজ্ঞেস করা, তাদের খোঁজ নেওয়া, বিব্রত করা নয়। অ্যাকচুয়ালি জানো তো আমার এটা ফিল হয়, বা তুমিও হয়তো বলবে যে এই যে আমরা এখন যে যুগে বাস করি সেই যুগে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন অনেকটা কমে গেছে, তো এই মেলবন্ধন থাকাটা ভীষণ দরকার, কারণ আলটিমেটলি কি, আলটিমেটলি তো মানুষ মানুষের জন্যই হয়, তাই না বলো? তো মানুষ হয়ে যদি মানুষের জন্যই আমরা না করতে পারি, বন্ধু বলে বন্ধুর পাশেই যদি না দাঁড়াতে পারি, তাহলে কিভাবে হবে, তাই না? তাই তোমার জন্য এখন থাকবে অঞ্জন দত্তের কণ্ঠে।

না না বন্ধু, তোমাকে ধরে তো রাখতেই হবে, তোমাকে না ধরে রাখলে কিভাবে চলবে? তুমি ছিলে এতক্ষণ আমার সঙ্গে আকাশবাণী কলকাতার যুববাণীর অনুষ্ঠানে। তোমার সঙ্গে ছিলাম আমি নীনা। আজকে তোমার আর আমার কথা হচ্ছিল এক অন্যরকম পুজো নিয়ে। আর অন্যরকম পুজোয় তাহলে আলটিমেটলি আমরা কি সিদ্ধান্ত নিলাম যে আমরা আনন্দ করব, পাশাপাশি সেই মানুষগুলোরও দেখভাল করবো যে মানুষটা আমার জন্য সারা রাত ঠেলছে, সাফাই নিজে পরিষ্কার করছে, বা আমার আশেপাশে থাকা সেই বৃদ্ধ মানুষটা যাকে দেখার কেউ নেই, বা সেই ছোট্ট মানুষটা যে জামার জন্য বেরোতে পারছে না পুজোয় বা মন খারাপ করছে, এমন মানুষদের পাশে থাকা। হ্যাঁ, সবসময় তো অবভিয়াসলি যেটা বললাম যে সবার জন্য করা সম্ভব নয়, তবে যদি আমরা কাউকে সিলেক্ট করি, করে ভাবি যে এই মানুষটার জন্য এইটুকু জিনিস দ্যাট উইল বি গুড অ্যান্ড এনাফ, আর কোনো কিছু চাই না, তাই না বলো? তো শুভ চতুর্থী, শুভ শারদীয়া, খুব খুব খুব সুন্দর কাটুক পুজো, পুজো একেবারে ভরে যা। পুজোর মধ্যেও তোমার সঙ্গে আমার কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। তবে এখন যুববাণীর ঘড়ি জানান দিচ্ছে সময় শেষের পথে চলে যেতে হবে। তবে যেতে যেতে তোমায় শুনিয়ে যাব আরও একটা গান, আর বলবো ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী। এটা আবার কেউ জিজ্ঞেস করে? অবভিয়াসলি, শুনতে থেকো যুববাণী।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নজরুলগীতি পরিবেশন করবেন শুভদীপ মুখোপাধ্যায়।

নজরুল গীতি, শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

শুনলেন পুরাতনী শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তর গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গত 5ই অক্টোবর রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানান, এর ফলে মাদ্রাসায় যাবতীয় নিয়োগ এখন থেকে স্বচ্ছ নিরপেক্ষভাবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার 19টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে। এ ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে নবনিযুক্ত চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাঁদের নেতৃত্বে রাজ্যের প্রাথমিক শিক্ষা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ, বর্তমান চেয়ারম্যান ইনচার্জদের কাছ থেকে নবনিযুক্তরা দায়িত্বভার গ্রহণ করবেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ওই পদেই বহাল থাকবেন। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড কমপ্লেক্সের একটি প্লান্টের উদ্বোধনে আজ পূর্ব মেদিনীপুর জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যাল

0: গার্লস লিমিটেড ও তার সহযোগী সংস্থার তৈরি ফেনল ও অ্যাসিটোন কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এর ফলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পুজোর মুখে শিল্প শহর হলদিয়াতে নতুন কারখানার উদ্বোধন ঘিরে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুজোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকার আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে জরুরি ভিত্তিতে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের দিনগুলিতে আইন শৃঙ্খলা সহ সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী কিছু নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলেছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। অনেক জায়গাতেই চলে এসেছে প্রতিমা। কলকাতা সহ শহরতলির একাধিক পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় গতকাল রাতভর শহরের রাজপথ ছিল জনমুখর। দুর্গাপুজোয় কলকাতার নিরাপত্তা ব্যবস্থাকে আটোসাটো করতে 31,000 বাহিনী মোতায়েন করেছে লালবাজার। গতকাল দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করে পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে চলবে বিশেষ নজরদারি, থাকছে 6,000 সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ড, 14টি জায়গায় রাখা থাকবে অ্যাম্বুলেন্স, যে কোনো সহায়তার জন্য সর্বক্ষণ চালু থাকছে 112 নম্বরটি। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া বাচ্চাদের দ্রুত খুঁজে বের করতে এবছর 1,00,000 বিশেষ ব্যাজ তৈরি করা হয়েছে। অন্যদিকে দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওইদিন সকালে কলকাতা বিমানবন্দর পৌঁছে তিনি প্রথমে সৌজন্য যাবেন, এবার বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। সেখান থেকে হাওড়া ও বালির দেশবন্ধু ক্লাবে দুর্গাপুজোর মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, সেদিনই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। দুর্গাপুজোর সময় ছুটির সময় আদালত খোলা রাখার বিরোধিতা করে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে হাইকোর্ট কর্মচারীদের একাধিক সংগঠন। চলতি বছরে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে অষ্টমী ও ষষ্ঠীর দিন কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে এবং কাজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছে হাইকোর্ট কর্মচারীদের বিভিন্ন সংগঠন। উল্লেখ্য, অন্যান্য বছর কলকাতা হাইকোর্টে পুজোর ছুটির সময় বেশ কয়েকদিন অবকাশকালীন বেঞ্চ বসে, কিন্তু এবছর প্রধান বিচারপতি নোটিস দিয়ে জানিয়েছেন ছুটির সময় প্রত্যেক দিন আদালতে দুজন ডিভিশন বেঞ্চের বিচারপতি এবং একজন একক বেঞ্চের বিচারপতি থাকবেন, পাশাপাশি মোট 12 দিন বসবে অবকাশকালীন বেঞ্চ। রাজ্যের সমগ্র অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেও মান্নার উপসাগরের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরের ওপর থাকা অক্ষরেখার প্রভাবে আজ থেকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: 14 তারিখের মধ্যে প্রধানত উপকূলের কাছাকাছি যে জেলাগুলো আছে সেখানে বিক্ষিপ্তভাবে বা স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলো উপকূল থেকে কিছুটা দূরে আছে।
0: পূর্ব রেলে শিয়ালদা ডিভিশন 31 ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে নদিয়ার শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যে একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30 মিনিটে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজ। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন গুরজারি তরি রাগে খেয়াল, শিল্পী সংগ্রামী লাহিড়ি।

শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়, পরে সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, রাগ ললিত। তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন সৌমেন নন্দী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে গুর্জারি তোড়ি রাগে খেয়াল পরিবেশন করলেন সংগ্রামী লাহিড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। পরে ললিত রাগে সেতার বাজিয়ে শোনালেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সৌমেন নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানিয়া চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। চন্দ্রকোষ রাগে শুনলেন সেতার, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন পণ্ডিত দেবাশিস সরকার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দিতে এবং ইংরেজিতে সংবাদ।

এখন হিন্দি ছায়াছবির গান। থ্রি ইডিয়টস ছায়াছবিতে সনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।

0: এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা 9 উইকেটে দিল্লিকে পরাজিত করেছে। হায়দ্রাবাদে আজ চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের লিগ পর্বে তাদের প্রথম ম্যাচে বাংলা দিল্লিকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। 3 উইকেটে 101 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দিল্লির দ্বিতীয় ইনিংস 277 রানে শেষ হয়। অধিনায়ক আয়ুষ বাদনি 85, অনুজ রাওয়াত 39 রান করেছেন। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক 3টি, সুমন্ত গুপ্ত 2টি উইকেট নিয়েছেন। ম্যাচে জয়ের জন্য বাংলার প্রয়োজন ছিল 89 রান। বাংলা 1 উইকেট হারিয়ে 75 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অঙ্কুর পাল 38 রান করেছেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন 34 রানে, সুদীপ ঘরামি 16 রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে ঋত্বিক শকিন 1 উইকেট নিয়েছেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর, দিল্লি 244 ও 277, বাংলা 429 এবং 1 উইকেটে 89 রান। অভিষেক পোড়েল ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এই ম্যাচে জয়ের সুবাদে বাংলা 6 পয়েন্ট সংগ্রহ করল। নতুন দিল্লির পালাম স্টেডিয়ামে বাংলা পরবর্তী ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে রবিবার। পুরুষদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে হায়দ্রাবাদে ভারতের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 13 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে 156 রান করেছে। সাই হোপ 44 রান করেছেন। এর আগে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। উল্লেখ্য, 5 ম্যাচের এই সিরিজে ভারত বর্তমানে 2-1 ব্যবধানে এগিয়ে। মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজে অস্ট্রেলিয়া 3-0 বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। ব্রিসবেনে আজ তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া 8 উইকেটে বাংলাদেশকে পরাজিত করে। বাংলাদেশের 172 রানে জবাবে অস্ট্রেলিয়া 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। অনূর্ধ্ব 19 ভিনু মানকাড় ট্রফি ক্রিকেটে বাংলা জম্মু কাশ্মীরকে 5 উইকেটে

0: পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে জম্মু কাশ্মীর 8 উইকেটে করে 282 রান। অর্জুন শর্মা 103 এবং অধিনায়ক শিবা ঠাকুর 46 রান করেছেন। বাংলার অনিশ রাঠি এবং অঙ্কিত চ্যাটার্জি 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে 48 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে বাংলা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক অঙ্কিত চ্যাটার্জি 71 এবং সুধাংশু পাণ্ডে 55 রান করেছেন। জম্মু কাশ্মীরের ইরফান আশরাফ 2টি উইকেট নেন। প্রতিযোগিতায় বাংলা পরবর্তী ম্যাচ 16 তারিখ শুক্রবার পণ্ডিচেরির বিরুদ্ধে। মহিলাদের অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় বাংলা জম্মু কাশ্মীরকে সুপার ওভারে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলার নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 182 রান করে। অধিনায়ক ইপ্সিতা মণ্ডল 62 রানে অপরাজিত থাকেন। প্রিয়াঙ্কা গোলদার 58 রান করেন। জম্মু কাশ্মীরের মানবী শর্মা 2টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে জম্মু কাশ্মীর ইনিংস 6 উইকেটে 182 রানে থেমে যায়। এরপর ম্যাচ সুপার ওভারে গড়ালে জম্মু কাশ্মীর প্রথমে ব্যাট করে 1 উইকেট হারিয়ে 7 রান করে। জবাবে বাংলা বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে আজ ISL ফুটবলে পাঞ্জাব FC ওড়িশা FC-র মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে 2টি দলই 1টি করে গোল করেছে। তুরস্কের ইস্তানবুলে গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ম্যাচে বার্সেলোনা 4-1 গোলে গালাতাসারাইকে পরাজিত করেছে। বার্সেলোনার হয়ে জোয়াও ক্যান্সেলো, ফার্মিন লোপেজ, অ্যান্থনি গার্ডন এবং করিম আদেমি গোল করেছেন। গালাতাসারাইয়ের হয়ে একমাত্র গোল অ্যালেক্সি বাত্রাকভের। মাদ্রিদে অপর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ 2-0 গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করেছে। ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন থেকে বিদায় নিয়েছেন। আজ রাউন্ড অফ 32-র ম্যাচে ভারতীয় জুটি পুরুষদের ডাবলসে চীনের হেই জিংটিং এবং রেন জিয়াঙ্গুর কাছে 21-12, 15-21, 19-21 গেমে পরাজিত হন। পুরুষদের সিঙ্গলসে আয়ুষ শেট্টি, মহিলাদের সিঙ্গলসে উন্নতি হুড়া বিদায় নিয়েছেন। প্যারাগুয়েতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কেটিং গেমসে ভারতের আনন্দ কুমার ভেলুকুমার পুরুষদের 1000 মিটার স্প্রিন্ট বিভাগে রৌপ্য পদক পেয়েছেন। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দ্বিতীয় স্থানে থেকে পদক নিশ্চিত করেন তিনি। 1000 মিটার স্প্রিন্ট ইভেন্টে তিনি 1:29.922 সেকেন্ড সময় নিয়ে এই কৃতিত্ব অর্জন করলেন। খেলার খবর শেষ হল।
1: গুড ইভিনিং, অ্যাট প্রেজেন্ট ইউর টিউন ইন টু দ্য সঞ্চয়িতা চ্যানেল অফ আকাশবাণী কলকাতা ব্রডকাস্টিং অন 297.6 মিটার্স করেসপন্ডিং টু 1008 কিলোহার্টজ। নাও ইউ উইল বি লিসনিং টু দি উইকলি ম্যাগাজিন প্রোগ্রাম হরাইজন। টুডেজ টপিক অটম ট্রেন্ডস অ্যান্ড ভোগ ইন্টারভিউ উইথ কুমুদ মিত্রা টেকেন বাই শর্মিষ্ঠা রাহা।
2: Welcome to Horizon.

0: सर जी, इस कार्यक्रम में शामिल होने के लिए, तमाम प्रश्नों का उत्तर देने के लिए और इस महत्वपूर्ण चर्चा में भाग लेने के लिए आप दोनों का बहुत बहुत आभार, बहुत बहुत धन्यवाद।
1: धन्यवाद।
2: धन्यवाद।
3: अभी आप सुन रहे थे बृहत्तर भारत विश्व में सांस्कृतिक जुड़ाव को दर्शाते एक महत्वपूर्ण अंतर्राष्ट्रीय सम्मेलन पर परिचर्चा। इसमें भाग ले रहे थे पूर्व राजदूत अनिल वाधवा और वरिष्ठ पत्रकार रवि पराशर। परिचर्चा का संचालन कर रहे थे आकाशवाणी संवाददाता निखिल कुमार। ये कार्यक्रम आकाशवाणी के समाचार सेवा प्रभाग द्वारा प्रस्तुत किया गया। इसे आप हमारे मोबाइल ऐप न्यूज ऑन AIR और यूट्यूब चैनल न्यूज ऑन AIR ऑफिशियल पर भी सुन सकते हैं। इस कार्यक्रम के संबंध में अपनी प्रतिक्रिया आप हमें ईमेल या व्हाट्सएप के माध्यम से भेज सकते हैं। ईमेल का पता है airnsdtalks@gmail.com और व्हाट्सएप नंबर है 9289094044।
4: चर्चा का विषय है।
5: ঠিক রাত 10টা 10-এ কেমন সঙ্গীত
6: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এর মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা 11,40,000 রেল কর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। IDBI ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে ও নীতিগত অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কানাডার সঙ্গে গঠনমূলক ও সুদূরপ্রসারী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, যা দুই দেশের মানুষের জন্যই বাস্তব সুফল বয়ে আনবে। সৌদি আরবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সে দেশের সমস্ত ভারতীয় নাগরিকের জন্য একটি নতুন সতর্কবার্তা বা অ্যাডভাইজারি জারি করেছে রিয়াদের ভারতীয় দূতাবাস। প্যারাগুয়েতে ওয়ার্ল্ড স্কেটিং গেমসে ভারতের আনন্দ কুমার বেলকুমার পুরুষদের 1000 মিটার স্প্রিন্ট বিভাগে রৌপ্য পদক জয় করেছেন। চতুর্থ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হায়দ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজ আজ ভারতের সামনে 248 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য মোট 53,428 কোটি টাকার বাজেট বরাদ্দ মঞ্জুর করা হয়েছে।
7: दूसरा बड़ा फैसला आज लिया गया है, वंचितों को वरीयता, जो हमारे वीक सेक्शंस है सोसाइटी के, वल्नरेबल सेक्शंस है, उनके लिए सोशल सिक्योरिटी नेट का एक्सपेंशन, इसे 2031 तक बढ़ाया गया है और टोटल 53,428 करोड़ रुपीस का प्रावधान सोशल सिक्योरिटी नेट के एक्सपेंडेड फॉर्म में किया गया है।
6: দিব্যাঙ্গজন পেনশন প্রকল্পের ক্ষেত্রে সংশোধনের বিষয়ে মন্ত্রী জানান, এখন থেকে 79 বছর বয়স পর্যন্ত প্রাপকরা মাসে 375 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। 80 বছর বা তার বেশি বয়সী উপভোক্তাদের ক্ষেত্রে এই সহায়তার পরিমাণ হবে 625 টাকা। প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনার অধীনে প্রতিবন্ধকতা ন্যূনতম মাত্রা 80% থেকে কমিয়ে 40% করা হয়েছে। পাশাপাশি দিব্যাঙ্গ পেনশনের জন্য বয়সের নিম্নসীমা তুলে নেওয়া হয়েছে। এখন জন্মলগ্ন থেকে এই সহায়তা সুবিধা মিলবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 3,20,00,000 বেশি মানুষ এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন। 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও মঞ্জুর করেছে। এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 কোটি টাকা পেতে পারেন। এছাড়া IDBI ব্যাংকের কৌশলগত পুনর্গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প অর্থাৎ MSME এবং নতুন নতুন শিল্পের প্রসারে IDBI ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
7: एमएसएमईज और नई इंडस्ट्रीज की ग्रोथ के लिए बहुत ही एक इम्पोर्टेंट इंस्टीट्यूशन है आईडीबीआई। आईडीबीआई की स्ट्रैटेजिक रीस्ट्रक्चर

0: रिंग करने का फैसला लिया गया है। भारत जिस तेजी से ग्रो कर रहा है, इसमें ग्रोथ कैपिटल की बहुत रिक्वायरमेंट है। कैपिटल की रिक्वायरमेंट को मीट करने के लिए ऐसी हमारे पास कई संस्थाएं चाहिए जो कि ग्रोथ कैपिटल को ला सके, जो कि एमएसएमईज को सपोर्ट कर सके।
1: আইডিবিআই ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিই এর অনুমোদনকে ভারতের সংস্কার যাত্রার এক নতুন মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অর্থমন্ত্রী জানান, সরকার তার সংখ্যালঘু অংশীদারিত্ব বজায় রেখেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাধ্যমে আইডিবিআই ব্যাংকের উন্নতির পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে। শ্রীমতী সীতারামন বলেন, এই সিদ্ধান্ত কেবল ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করবে না, বরং দেশের ব্যাংকিং পরিষেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সাহায্য করবে। উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার বন্ধ থাকা চা বাগানের কর্মহীন শ্রমিকদের এককালীন 5,000 টাকা পুজো বোনাস এবং অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, 2023 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ থাকা 21টি বাগানের 60 বছরের কম বয়সী 19,524 জন শ্রমিক এই বোনাস পাবেন। তাদের পরিবার পিছু অতিরিক্ত 50 কেজি করে চালও দেওয়া হবে। কয়েকটি বাগান ছাড়া দার্জিলিং এর পাহাড় এবং তরাই ও ডুয়ার্সের 250 বাগিচা কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শ্রমিকদের সর্বোচ্চ 20% হারে পুজোর বোনাস দিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের তৈরি দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। আজকের দিনকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভাতা নির্ভর নয়, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, 6,000 কোটি টাকা ব্যয়ে তৈরি এই নতুন কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1,500 মানুষের কর্মসংস্থান হবে।
2: ডাইরেক্টলি এমপ্লয়মেন্ট হয়েছে 400, ইনডাইরেক্টলি আরো 1,000 এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, এবং এই প্ল্যান্টের মধ্য দিয়ে আমরা আত্মনির্ভর ভারত হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গকেও আত্মনির্ভর করতে হবে।
1: এই প্ল্যান্টকে রাজ্যবাসীর কাছে পুজোর উপহার হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হলদিয়ায় 98 একর জমিতে ঠান্ডা পানীয় তৈরির কারখানা এবং 50 একর জমিতে মেডিকেল যন্ত্রাংশ ইউনিট গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী, বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব সারা, ইতোমধ্যেই প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এদিকে রাজ্য সরকার আজ আরও 800টি নতুন দুর্গাপুজোর অনুমোদন দিয়েছে। এর ফলে চলতি বছরে রাজ্যের নতুন পুজোর সংখ্যা বেড়ে দাঁড়াল 13,200। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভ্যতার যাত্রা শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বিনিময় এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। আজ নতুন দিল্লিতে বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ শীর্ষক 3-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই বার্তা দেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের 358টি তালুকের মধ্যে 305টিকে খরা পীড়িত বলে ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন করে আরও 40টি তালুক যুক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ঘোষণা করেছেন, দীপাবলির আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে 5,000 টাকা করে পাঠানো হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কানাডার সঙ্গে গঠনমূলক ও সুদূরপ্রসারী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, যা দুই দেশের মানুষের জন্যই বাস্তব সুফল বয়ে আনবে। আজ নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠককালে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা, শক্তি, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের এই গতি বজায় রাখা এবং একটি সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপি এর আলোচনা দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব দেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত ও কানাডার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় নেতা বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, জনগণের মধ্যে পারস্পরিক আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত কানাডা সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন এবং শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত সিং আজ নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ভারত ও কানাডার মধ্যে দক্ষতা বৃদ্ধি এবং প্রতিভা বিনিময়ে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেদেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিক

0: Asian country yesterday. He described such acts as totally unacceptable and called for an immediate end to them. Meanwhile, Indian Embassy in Riyadh today urged all Indian nationals to continue to follow local authorities' instructions. In men's cricket, West Indies defeated hosts India by 24 runs in the fourth T20 International in Hyderabad tonight. Chasing a target of 248 runs, India were all out for 223 in 19.4 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি ছায়াছবির গান। আজ শুনবেন প্রথমে মিস্টার ইন্ডিয়া ছায়াছবি থেকে গান। প্রথম গানটি কিশোর কুমার ও সহশিল্পীদের কণ্ঠে।

মিস্টার ইন্ডিয়া ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি কিশোর কুমার ও আলিশা চিনয়ের দ্বৈত কণ্ঠে।

মিস্টার ইন্ডিয়া ছবির গানে এবার সাব্বির কুমার, অনুরাধা পরওয়াল ও সহশিল্পীরা।

মিস্টার ইন্ডিয়া ছায়াছবির গান শুনছিলেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শুনবেন বেটা ছায়াছবি থেকে গান। প্রথমে পরপর তিনটি গান অনুরাধা পরওয়াল ও উদিত নারায়ণের দ্বৈতকণ্ঠে, ছায়াছবি বেটা।

হিন্দি ছায়াছবির গান আজ এই পর্যন্তই। আজ শুনলেন প্রথমে মিস্টার ইন্ডিয়া ছায়াছবি থেকে কিশোর কুমার, অলিশা চিনয়, কবিতা কৃষ্ণমূর্তি, সাব্বির কুমার, অনুরাধা পরওয়ালের কণ্ঠে গান, এবং বেটা ছায়াছবি থেকে অনুরাধা পরওয়াল ও উদিত নারায়ণের কণ্ঠে দ্বৈত গীতি। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ এই অনুষ্ঠান শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবচেয়ে বেশি পরিমাণ ছিল ৯৪% এবং সবচেয়ে কম পরিমাণ ছিল ৭১%। গত ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে ৪.৮ মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। এখন আপনাদের জানিয়ে দিই, ১৫ই অক্টোবর ২০২৬ বৃহস্পতিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় শুভাষিত শুনবেন মহাভারত থেকে পাঠ, ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাসে কৃষি সুপারিশ ব্রকোলি চাষ নিয়ে বলবেন ডক্টর আনন্দ কুমার মণ্ডল, ৬:৪০ আপনার স্বাস্থ্য হাত ধুয়ে খেতে বসুন এই বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী, ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় রবি চক্র, ৮:০০ জানা অজানা চেনা অচেনা গাছপালা তৃতীয় পর্ব শুনবেন বলবেন জয়শ্রী দত্ত, ৮:০৫ নজরুল গীতি শিল্পী সুশীমা দাস মজুমদার, ৮:২০ উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মেঘা চক্রবর্তীর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অম্বরীশ দাস, ৯:০০ গানে গানে বাংলা ছায়াছবির গান, ৯:২৫ জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য, ৯:৩০ গানে গানের পরবর্তী অংশ, ১০:০০ গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, ১১:০০ যুববাণীর অনুষ্ঠান পুজোপিডিয়া উপস্থাপনায় কিংসুক ঘোষ ও মনীষা চক্রবর্তী, ১২:০০ ভজন শিল্পী সৌরভ ঘোষাল, ১২:১৫ লোকগীতি শিল্পী অভিজিৎ দাস, ১২:৩৩ গ্রামীণ যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান, ১:০০ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, ১:৪৫ মহিলা মহলে লাইভ ডাক্তারি পরামর্শ, অতিথি ডাক্তার সব্যসাচী ঘোষ উপস্থাপনায় সোমা সাহা, ২:৩০ শুনবেন বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:০০ ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস রিভার র্যাফটিং বিষয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সঞ্জয় হাজরা, সমগ্র ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন মিতুল সাহা, ৫:৩০ বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশোনা, নবম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনায় হাওড়া আমতা বিআর এ ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা পাল ও ৩ শিক্ষার্থী, সন্ধ্যে ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি কল্যাণী মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায়, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনধন যোজনার বিষয়ে বলবেন রবীন্দ্রনাথ মুর্মু, এরপর সমাজের প্রতি শিক্ষিত নারীর দায়িত্ব এই বিষয়ে একটি কথিকা বলবেন কাপুরমণি টুডু, ৬:৪০ কিষাণ বাণী স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ এই বিষয়ে ডক্টর সৈকত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, ৭:১০ রামায়ণ থেকে পাঠ রামেশ্বর গঙ্গোপাধ্যায়।

37 মিনিটের সমীক্ষা, রাত 8টায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 অনুরোধের আসর, 8:30 বিজ্ঞান ধারাবাহিক অন্বেষা, শুনবেন বিজ্ঞান গপ বিষয়ক সংবাদ এবং শতবর্ষ পেরিয়ে মার্থা গটে, এই নিয়ে বলবেন ডক্টর কৃষ্ণা রায়। এরপর রাসায়নিক প্রযুক্তি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবারতি মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অম্বরীশ দাস। 9:30 বাংলা নাটক দধিচি, রচনা শুভঙ্কর চক্রবর্তী, নাট্যরূপান্তর রঞ্জন বাগচি, প্রযোজনা সুভাষ দাস। 10:30 নজরুলগীতি শিল্পী সুসীমা দাস মজুমদার। 10:45 আধুনিক গান শিল্পী সুচিত্রা সাহা। 11টায় লোকগীতি শিল্পী অভিজিৎ দাস। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী অতনু রক্ষিত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শিল্পী বিদুষী মালবিকা কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিয়া চট্টোপাধ্যায়। 6:35 রামচরিত মানস। 6:45 ভজন শিল্পী সৌরভ ঘোষাল। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পণ চেন্না। 8:30 নজরুলগীতে শিল্পী সুসীমা দাস মজুমদার। আধুনিক গান শুনবেন 8:45 সুচরিতা সাহার কণ্ঠে। 9:10 রসধারা, বিষয়ভিত্তিক হিন্দি ছবির গান শুনবেন উপস্থাপনায় জ্যোতিপ প্রসাদ। 10:15 অঞ্জুমান উপস্থাপনায় শায়স্তা নাজ। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শিল্পী অম্বরীশ দাস খেয়াল পরিবেশন করবেন। 12:00 সুরভি উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী প্রমন্থ মোহন ঠাকুর। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুলগীতি শিল্পী সৌরভ ঘোষাল। 5:20 উর্বশী উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। সুলক্ষণা পর্বতের উপস্থাপনায় সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা শুনবেন। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অম্বরীশ দাস। সন্ধ্যে 7:30 জনসেবায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। 7:45 দর্পণ উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। রাত 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। রাত 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। 15 অক্টোবর 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:08 হয়ে 48 সেকেন্ড। জয় হিন্দ।